সিনত বস্র দিন বসার সোদামা আপদা তে রাখ্যা গণ কা পড়ত পুরে তৈকার শ্রী সৎগুণ সো পর।